0: পর কোনো রাজু তলিয়ে সগরা হয়ে যখন তামিল গাহে ক্যা
1: মহল্লা পহলা পর পুস্তক সন্ধ্যা বাদন সিল পূজ সবর্ণ সমাধন মুখ ঝূঠ বিভূখণ সারং পাল তেহাল বিচারং ব্রহ্মং কর্মং কর্মং অহ নানক নহ চৌ ধ্যাবে বিন সতগুরু আট ন পাবে পড়ি কপড়ু সুহাবনা মন্দ কন্দা আপনা।